আজকে দিন বিশেষ, আজ 8 জুন, আজ জাগতিক মহাসাগর দিন আহে। 8 জুন 1670 পুরন্দরচ্যা তহাত গমাবলেলা রোহিড়া কিল্লা শিবাজী মহারাজাননি আজচ্যাচ দিবশী পরত মেড়বলা হোতা। মন্ডালে ইথ তুরুঙ্গাত আসতানা লোকমান্য টিলকাননি লিহিলেলে গীতা রহস্য হে পুস্তক 8 জুন 1915 রোজি প্রকাশিত কেলে গেলে। ১৯৩৬ ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সেবেচে নাও অল ইন্ডিয়া রেডিও আসে করণ্যাত আলে। আজচ্যাচ দিবশী মঞ্চেস 8 জুন 1948 রোজি এয়ার ইন্ডিয়াচী মুম্বই লন্ডন হি বিমান সেবা সুরু করণ্যাত আলি হতি। 1957 হিন্দি চিত্রপট অভিনেত্রী ডিম্পল কাপাড়িয়া ইয়ানচা জন্মদিবস। 8 জুন 1975 ভারতীয় হিন্দি চিত্রপট অভিনেত্রী শিল্পা শেট্টি হিচা দেখিল আজ জন্মদিবস আহে।